মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে।